0: মধ্যে পশুব।
1: শুনছি তুই ছুটি মিলে গেছিস ঘুমিয়ে গেছাল
2: আমাকে
1: কি করেছিল?